0: মামাত লাকওয়াহং রাকাম জা শাইখ ইব্রাহিম লো দনম জা জামামাত লাকওয়াহং রাকাম জা শাইখ ইব্রাহিম লো দনম জা নাতন ননিক বজহ নাতম বচরনো জামামাত বাবাল গেদন কারন
1: নাম জাই ফিল মাসামা আদা জাবা মজেদন আব্দুল নাকি ওয়াক্ত জেবো নঞ্জয় সেরিং মাসাম্বা আন্ত জেব মগেদন আদুনা চি ওয়াক্ত জেব দেব না বাইরু তয় বাই ফরাস নি খলি আউজো মু ফারমিরাস দেব না বাইরু তয় বাই ফরাস নি খলি আউজো মু ফারমিরাস জৌরিনিয়া আক্তলাম ইয়াদন আল্লাহর বাপ জেদনা ইপু ফারনা জেক বাম্বা।